গ্রামবাসী ছাই রাজা বা মোরে, হাই হাই ছাই রাজা বা মোরে, আগে যদি জানতাম বাকি পিছে দেয় জ্বালা, হাই হাই পিছে দেয় জ্বালা, পাঞ্জর কাটিয়া বাসি রাখতাম আমার অন্তরে, ঘরের বার করলা বাকি আমারে, পাঞ্জর কাটিয়া বাকি রাখতাম আমার অন্তরে, ঘরের বার করলা।

আমার দুঃখের নিশি করব প্রভাত কলঙ্ক দীর জালি রে ঘরের বার করলা বাসি আমারে দুঃখের নিশি করব প্রভাত কলঙ্ক দীর জালি রে ঘরের বার করলা।

আমার প্রাণ হাই হাই বাঁচি আমার প্রাণ বাঁচি হাসায় বাঁচি কাঁদায় বাঁচি বাঙায় মান বাঁচি আমার মরণ বাঁচন বাঁচি আমার প্রাণ বাঁচি হাসায় বাঁচি কাঁদায় বাঁচি বাঙায় মান বাঁচি আমার মরণ বাঁচন বাঁচি আমার প্রাণ ও বাঁচি তোর সর্বনাশি গানের পালা থামাদে ও বাঁচি তোর সর্বনাশি গানের পালা থামাদে ঘরের বাড়ি।